তবে ভাই মন অন্তর দিশকে দর মনস বসাজাম দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা দা